0: Anh Simaila Kumari Oro.
1: Anh Birsa Purtisate Johar.
0: Johar. Ne Adivasi Akhara Karyakram Re Abu Bugina Mente Gonungan Jagar Kubu Japagara Ar Pinglakan Durang Hariye Kolote Akhara Ra Karyakram Tisingbu Ayamea Tising Ra Karyakram Re Charcha ko ayam kiate suku senang durang ko bu ayamnya. Nimirgapa jette ko isuge jorakada. Jette te abu soben ko isuge alai balai giliyekna. Arne jette ko isu jorakate menlekate nuya da ko japokuri ko banda ko soben anjen gilitna abu hatutola kore nuya da ko double gasarante ada ko. Kabu nam jaritna ne jette bancha mente abu jomnu ko isuge pura pura abu dhyan noya jetre jomnu ko ka dhyan bidakre jette lolo ko lu likan yeko nanama en likate da akobu noya ar da ako tain likan jinis ko isu pura no bu joma
1: Na ado charcharya bise tana ji jivan me swastha apna swasth rahe itak ado atal pension yojana ne bise kore bu charchalia sobinate sidabu japagara ji jivan me swastha menler do china tana swastha menler do abu ane jonom jiden re parcha parchi taino ge kaji otana parcha parchi Tain horom likate barika mendo suben likate parcha parchi tain ra jararu mina horomo jimon lije akichiri oro ora adue rate hatu hatie ko dari kua cha debel doba pukuri gara iman ra da ko parcha parchi jogao lagatinya
0: Horomu parchi tain jan re jitan rog hasu ko aoge kana nama lije akichiri ko bugin ar pharcha pharchie kan re tusinge ako bugin leloa inka lel mente ja jitata sen ko re horo ko iman ko bugin likage jagar japakar hobawa ar soben kami ko huri bugin noge hobawa horomo Lote apan uru bicar oro horo kolo jagar soben bugin likate leloka men likate horo hormoko abu parcha parchi butaina ar parcha parchi jogao lagatinga hisinga cinta khisi khairao likan kumburu jumburi hosoro jagar likan itkan tia aku jimonate atom farka lagatinga nelikan uru bicar ko jimon re tainka bugin bicar ka hijakan tain re abu jimon ko bugika taina ar kami udam tan koreo bugin lika kami ko ka kami dari oa
1: jimon bugin cepaca paci tain mente bugin uru bicar horokolo zaman lagatinya bugin bugin olakan dorom putira jagar ko oro sinan horko olakat puti ko padao lagatinya jae jitaya barere ciulau itka uru ka lagatinya batkam inia bugin urage uru lagatinya ora aduar ko Lunda binda cha jo opachi lagatinya jo mea anuya ko maja likap chapi parchi kiate jom lagatinya mandi utuko isin kiate atri cha daminite harup kiate jogao lagatinya
0: pharkasa a cha pidisa a senkete tayamte ti katako sabun kote abung parchi lagatinya Mandi jom sidare ti ko majalika abungen lagatinga oro japa kore jan juta tadi ko cha jan ako inkan ganda chij ko ka jugao lagatinga racha duar ta kore hatiya hora sa kore da a iman ko ka jamarike lagatinga nuya da a নামো টায়াত করে ব্লিচিং হের লাগাতিঙা পুকুরি চা গাড়া করা দা করে জবরা আকো চিলাও কা দিড়ি লাগাতিঙা জান জিতান গোয়েকান জানোয়ার এমান কো দা করে কা গিড়ি লাগাতিঙা এনকা কতে দা বাগাড়াওয়া আর রকম রেয়া রোগ কো সিরজাওয়া
1: না আবু আহম তন্তাই কিনা জীবন মে স্বচ্ছতা আপনা স্বাস্থ্য রহে আয়ার তে ওড়মিয়া পাই তেবু চর্চায়া এনা দো অটল পেনশন যোজনা অটল পেনশন যোজনা মুনু লিখতে ভারত সরকার আ মিয়ন সামাজিক সুরক্ষা যোজনা তনা জে গে আঠারা তে চালিশ বছর রা তালা রে কহবা কনা আর ভাত রে তাইন তন হড়ো তাইন কে ইনি ষাট বর্ষ তায়ম তে এক হাজার আতে পাঁচ হাজার জাকেট গ্যারান্টি লোতে চান্ডু পারতে পেনশন টাকা কো উমাইয়ে ইনা নামো মেনতে আঠারো তে চল্লিশ বছর হবা কান জান হড়োগে ওকয়া জান ব্যাংক চা চিঠি ওড়ারে বচত খাতা মেনা নে যোজনার আ লাভে আগু দাঁড়িয়ে
0: হে নে লিকা নিয়া যোজনা মুনু লিকা তে অসংগঠিত ক্ষেত্র রেন কামিনা লতান কো মেনতে বাইয়ে কানা কোড়া চা কুড়ি মেসে রে যায় যদি গোয়ে যান তবে দো সার এয়াকানি জিনিত বাড়ি পেনশন এ নামেয়া আঠারো বছর রেন কু মেনতে এক হাজার পেনশন নাম মেনতে চাঁডু পারতে বিয়াল্লিশ টাকা ওড়ো পাঁচ হাজার টাকা পেনশন নাম মেনতে চাঁডু পারতে দুশো দশ টাকা রা দেঙ্গা উম লাগাতিঙা
1: না আমি চাচারিবু আহম তেন তাইকিনা জীবন মে স্বচ্ছতা আপনায় স্বাস্থ্য রহে এটাকে আদো অটল পেনশন যোজনা নেয়ারে পুরো আগে গুণগান জায়গার কবু আয়ুম কেদা না আদো মিশা জিবু বুলাও লিয়া চিয়া চি তিসিং মুন্ডে জায়গারতে সুকু সেনাং দুরং আয়ুম রা দিন তানা দেলা তবে মার সুকু সেনাং দুরং কবু আয়ুম লিয়া সুকু সেনাং দুরং আয়ুম মেনতে হাতু জাড়িয়াতে মহাদেব মুন্ডা সৌরাই ইন্দর সুগনা ফাগু ওড়ো আকু সঙ্গে কো নিকু শিলাচন্দ্র মুন্ডা ওড়ো সঙ্গে কো দুরং আয়ুম কো সানাং তানা

0: মা, ও মা, জামাই বাবু, আরে ঘর মে কোই হ্যায়?
1: আরে অপূর্ব বাবু, আইয়ে আইয়ে, কলকাতা মে রহকর ভি আপ আতে নহি কভি। মা জি আই হ্যায় ইসলিয়ে আপকো খবর দি থি আনে কো।
0: লেকিন মা, অচানক মতলব সব ঠিক তো হ্যায় না?
2: হ্যাঁ সব ঠিক হ্যায়, তুম ছুটিও মে ভি ঘর নহি আয়ে, ইসলিয়ে তুমহে লে জানে আই হু।
0: ক্যা মা তুম ভি, আরে কানুন কি পড়াই হ্যায়, ওয়াক্ত কহাঁ?
3: আরে অপুদা, আপ পহলে ব্যাঠিয়ে তো সহি, আপনি বহন কে লিয়ে ভি ওয়াক্ত নহি মিলতা আপকো।
0: আরে নহি,
3: ইয়ে তো বহুত অন্যায় হ্যায়, মৃন্ময়ী বৌদি কো ইস বার ভি লেকর নহি আয়ে, কিউ?
0: আরে ইয়াহাঁ পড়াই করনে আয়া হু কি ঘর গৃহস্থী। আচ্ছা মা, তুম ক্যা অকেলে আ গই?
1: কিউ অপূর্ব বাবু, আর কিসি কে আনে কি উমিদ থি?
3: ওহো, আপকি মজাক কি আদত। আচ্ছা আপ লোগ খানা নহি খায়েঙ্গে ক্যা? চলিয়ে আপ লোগো কে লিয়ে মে খানা লাগা দেতি হু।
2: হ্যাঁ হ্যাঁ চলো, মে ভি তুমহারি মদদ কর দু।
1: তো অপূর্ব বাবু, আব তো রাত হো গই হ্যায়, আব আজ কি রাত ইহীঁ পর বিশ্রাম কিজিয়ে।
0: আরে নেই নেই, কাম বহুত হ্যায়, মুঝে জানা হোগা।
3: ক্যা দাদা, তুম ভি আজ রাতে ইহীঁ পর সো যাও না, উস কমরে মে তুমহারা বিস্তর ভি লাগা দিয়া হ্যায়।
1: অর ক্যা?
3: আরে ইস কমরে মে অন্ধেরা ক্যাসে হো গয়া? ওহ, লাগতা হ্যায় হাওয়া সে ল্যাম্প বুঝ গয়া হ্যায়, রোশনি কর দু ক্যা দাদা?
1: আব ছোড়ো ভি, আব রোশনি কা ক্যা কাম হ্যায়?
0: হ্যাঁ রহনে দে, সোনা হি তো হ্যায়। আরে লাগতা হ্যায় কমরে মে কোই হ্যায় ক্যা? কন কন হ্যায় কমরে মে?
2: মে
0: ও মৃন্ময়ী।